0: এবং
1: এবং তুমি তাকু বাহা হব,
0: মানে 82 কেজি এবং বেশ কালি ও ঘোর মোটি এবং তাকু মু
1: সেইতি পাই ভয় করিবার কিছি নাই। তোমার ওজন বি 82 কেজি করা যিব, দিনকু মোট 6 কেজি দানা খাইব, 2 কেজি সুপ পিব, 2 কেজি ফল খাইব, বাস 10 মাসের তুমি বি 82 কেজি হয়ে যাব। এইভাবে দানা খোই খোই মু তোম পরি 40 কেজি ঘোড়া ছুঁ কেতে করেছি জাণিছ, 88 কেজি তুমি বি খাইব, তুমি বি হব।
0: আজ্ঞা মু তো ঘোড়া ছুঁ নুহে,
1: ঘোড়া ছুঁঠু বি হীন, গোটে 41 কেজি পুয় বাহাব গোটে 82 কেজি ঝিও কু তুমি কেবে দেখিছ, দেখিছ তুমি কেবে
0: দেখি নাই কি শুনি নাই বলে তো আজ্ঞা সাহস বি হউনি।
1: সে সব বাজে ফন্দি ছাড়, তুমি অলবত বাহা হব।
2: আজ্ঞা মিঠা,
1: এ মিঠারু বি 2 কেজি
2: নিজে লাগিছন্তি। আমার এটি গোটে কোন অপারেশন 81 কেজি চালু হয়েছে যে সেতরে কোয়াড়ে স্যার 81 কেজি হয়ে যাবে। আপনার টিকে আজ্ঞা কু বুঝাই দেউ না আমার অপারেশন কথা।
0: আজ্ঞা আমার মানে মানে
1: ওহো মতে কিছু বুঝেবা দরকার নাই, তুমি যেতে কেজি অপারেশন করুছ করুথাও, তুমি মো ঝিওকু অলবত বাহা হব। তুমি অসুন্দরী মোটি ফোটি কই বদনাম করুছ, যৌতুক লোভরে গোটাই পরে গোটাই ঝিও দেখি চালিছ। তুমি যদি এ ঝিও দেখা ধন্দা বন্ধ ন কর আর মোটা হয়ে মো ঝিওকু বাহা ন হব, তাহলে মু তোম নাঁরে সিধা গোটে যৌতুক আর নির্যাতনা কেস ঠুকি দেবি, 6 বর্ষ জেল একা ধরে সবাক।
2: আজ্ঞা আমো সার তো জমা
1: তোম নাঁরে বি ঠুকি দেবি। শুণ্ঠি আর মাতাল দি জন যাক একাঠি বন্ধা হয়ে যাই জেলখানার কুন্দ কুন্দ খাইব, রাইট? মু আসছি, অ্যাটেনশন, চল।
2: ওহো কি কডা কডা কথা লো বাবা, এ ডরের তো মো দেহরু 2 কেজি ঝাল বই গলানি। হলে স্যার সে কোণ কহিলে আপনার কুয়াড়ে চারিআড়ে বুলি বুলি তাঙ্ক ঝিও কালি আউ মোটি বলি বদনাম করছেন সত?
3: পুরন্দর মু এথর দিনকু 17 কেজি দানা খাইবি, 18 কেজি হাঁডিয়া পিবি, 19 কলি গঞ্জেই টাণিবি, তাপরে মদ্র দেশকু যাই সে ভণ্ড কিচেকা সুরকু গোটে 82 কেজিয়া মুথরে ধরা সাই করিবি, আউ তা ঘোর কালি আউ মোটি ঝিওকু হরণ করি আনি তার হিসাব নিকাশ করিবি, বাস জানে দো। পুরন্দর পুরন্দর সঙ্গে সঙ্গে হস বন্ধ কর, নহলে মু বি তোর হিসাব নিকাশ কর দেবি। দুঃখরে মো হৃদ ফাটি কে জানি কেতে খণ্ড হয়ে সারি ইয়ার চালিছি থটা পরিহাস হস কুরকুটি। পুরন্দর
2: যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আজ্ঞা মু
3: তুমি যিয়ে হুব পছে সঙ্গে সঙ্গে পড়া, নহলে মু তোমার বি হিসাব নিকাশ কর দেবি।
4: আজ্ঞা মু পরা আপনকর হিসাব নিকাশ করিবাকু আসিছি, গণেশ্বর জলেশ্বর
3: ইয়া ভিতরে পণে ঈশ্বর ঠেঙ্গিনি খেলা করি গলেনি, তুমি দুইটা আর আসিবা দরকার নাই, নহলে মু তোম উপরে ঠেঙ্গিনি খেলা কর দেবি।
4: আমি দুইজন নহম সারে, গণেশ্বর সাকিনি জলেশ্বর জিলে বালেশ্বর, আপনকর লীলা খেলা চালি থাও সারে, মু খালি দি চারিপদ কথা হয়ে পড়াইবি, এইটি টিকে বসিবি, সার তো খালি রাগ রাগ হচ্ছন্তি, হেবে তো হেবেনি কেমিতি, বয়স হয়ে গলা, বাহাগর ফাগর কিছি হেলা নাই, ওথরা হেকিরি বসিছন্তি, বাহা তিথি কি চাহিছন্তি, হেবে নাই। সার কোন কিছু সুবিধা হেলানি? হেলানি কাহাকু?
3: হেলানি অপাণ্ডবা রাজ্যর কিচকেশ্বর নামক জনে মহাপ্রতাপী রাজা অছন্তি বলি জানন্তি, তাঙ্করি ঝিওকু ঘোর সুন্দর সে কালি, ঘোর সুন্দর সে মোটি, ওং হিং ক্লিং ফট ফটি, নাটি হউচি রঙ্গ বটি, ইলেকট্রি নথিলে মহম বটি, খিতিকু হেলানি জবর ভিটি, মধ্যস্থি হেলে রাণীমা কুন্টি, মন মর হুয়ে কুন্টুরু কুন্টি, কুন্টুরু কুন্টি, কুন্টুরু কুন্টি।
4: আজ্ঞা মোর কোন কিছু ভুল হইগলা কি? আপনক না বক্রেশ্বর দাস তো?
3: আহুরি বি না আছি, অষ্টোত্তর শত নাম মনে রাখি থাকুন, বিপদ আপদরে নাম জপ কলে রক্ষা পাইবে, କହିବି ଶୁଣିବେ?
4: ହୁଏ ହୁଏ ହୁଏ, ସେମିତି ହୁଏ। ଦେହ ଅତିବ କ୍ଷୀଣ ହେଇଗଲେ ମୁଣ୍ଡ ବି ଗୋଳମାଳିଆ ଧରେ। ଗଳି ମୁଣ୍ଡ ବାବୁ ଠିକ କହୁଥିଲେ, ହଉ ଚିନ୍ତା ନାହିଁ, ସବୁ ଠିକ ହେଇଯିବ। ଭଲ ପ୍ରସ୍ତାବଟେ ଅଛି।
3: କେତେ କେଜି?
4: ଆଜ୍ଞା ବୁଝିପାରିଲିନି।
3: ମୁଁ ପରା ପଚାରୁଛି କେତେ କେଜି।
4: ଓହୋ, ବୁଝିଲି ବୁଝିଲି, ବାବୁଙ୍କର ଓଜନ 35-40 କେଜି ହବ ତ। କନ୍ୟା ପାତ୍ରୀର ଓଜନ କାଳେ 70-80 କେଜି ହେଇଯାଏ, ସେଇଥିପାଇଁ ବାବୁଙ୍କର ଡର। 70-80 କେଜି ପାଖରେ ଇଏ 35-40 କେଜି, ମାତା ପୁତ୍ର ପରି କି କନିଷ୍ଠ ଭ୍ରାତା ଜ୍ୟେଷ୍ଠା ଭଗିନୀ ପରି ଦିଶିବେ ତ।
3: ମିଷ୍ଟର ଗଣେଶ୍ୱର,
4: କିଛି ଚିନ୍ତା ନାହିଁ ସାରେ, ଆପଣଙ୍କ ପାଇଁ ବି ବଢିଆ ପ୍ରସ୍ତାବ ଅଛି। 35-36 କେଜି।
0: 36 କେଜି ଆଉ ମୁଥରେ ବି ବୁଦ୍ଧି ବୁଣା ହେଇଯାଇ ପାରେ, ବୁଣାନ୍ତୁ।
4: ଖାଲି ତ ବାଉଳା ଚାଉଳା କଥା, ଆଉ ଖାଲି ବାଉଳା ଚାଉଳା କଥା। ଗଳିମୁଣ୍ଡ ବାବୁ ଠିକ ସେଇଆ କହୁଥିଲେ। ହଁ, 40 କେଜି ଆ ମୁଣ୍ଡରେ କେତେ ବା ଆଉ ସମ୍ଭାଳିବେ?
0: ଯିବେ ନା ଠେଙ୍ଗେଣି ମଗେଇବି?
4: ହଁ, ବାହା ଯଦି ହେବେ ନାହିଁ ତ ସିଧା ସିଧା ମନା କରିଦେବେ। ଆଉ ଏତେ ମୁଥ ଫୁତ ଠେଙ୍ଗେଣି ମେଙ୍ଗେଣି କଥା କାହିଁକି ଚାଲିଛି? ଅତି ଉତ୍ତମ ସ୍ଥାନରେ ବାହା ହେଇଥାନ୍ତେ, ଜାନି ଯୌତୁକ ଗୁଡ଼େ ପାଇଥାନ୍ତେ, ଆପଣଙ୍କ ଓଥରା ଦୋଷ କଟିଥାନ୍ତା, ନହେଲେ ନ କଟୁ ସେମିତି ବସିଥାନ୍ତୁ।
0: ପୁରନ୍ଦର, ମୋ ଠେଙ୍ଗେଣି।
4: ହଁ ମୁଁ ଯାଉଛି। ହେଲେ 25 କେଜିଆ ପାତ୍ରୀ ଦରକାର ତ, ସେମିତିକା ପାତ୍ରୀ ମିଳିବେ ଉସୁକୁଲୁରେ। ବାଲ୍ୟ ବିବାହ, 6 ଜେଲ, କଥାଟା ଯେମିତି ବାବୁଙ୍କର ହେଜ ଥାଏ।
0: ପୁରନ୍ଦର ଡେରି ହଉଛି କାହିଁକି?
4: ପୁରନ୍ଦର ପୁରନ୍ଦର, ବାଳୁତ ପଣତ ଏତନ୍ତେ ଯାଇ ନାହିଁ, ଓଜନ ବୋଲନ୍ତେ 35 କେଜି। ବାଡ଼ି ଖଣ୍ଡେ ତଳୁ ଉଠେଇବାକୁ ବଳ ନଥିବ, ଧମକ ଦିଆ ଚାଲିଛି, ଠେଙ୍ଗେଣି ଠେଙ୍ଗେଣି ଠେଙ୍ଗେଣି।
2: ସାର୍, ଠେଙ୍ଗେଣି
0: ଚୁପ୍।
5: ଅପରେସନ 81 କେଜିର ଅବଶିଷ୍ଟାଂଶ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଏହି ବ୍ରେକ୍ ପରେ।
6: ସୁଦୂର କୋରାପୁଟରେ ଜଳସେଚନ ବିଭାଗର ଅଧିକାରୀ ଥିଲି ମୁଁ। ସ୍ତ୍ରୀ ଥିଲେ କଟକ ସହରରେ ଆନ୍ଧ୍ରା ବ୍ୟାଙ୍କରେ ମ୍ୟାନେଜର। ନିଜ ନିଜ ଚାକିରିରେ ପ୍ରତିଷ୍ଠିତ ଥିଲୁ ଆମେ, କିନ୍ତୁ କର୍ମ ଦାୟିତ୍ୱର ତାଡ଼ନାରେ ଅଲଗା ଅଲଗା ରହିବାକୁ ପଡ଼ୁଥିଲା ଆମକୁ ବହୁ ବର୍ଷ ଯାଏଁ। ଆମେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ତ ନିଜ ନିଜ କାମରେ ବ୍ୟସ୍ତ ରହିଯାଉଥିଲୁ, କିନ୍ତୁ ଆମ ଅଲଗା ରହିବାର ସବୁଠୁ ବେଶୀ କ୍ଷତି ସହୁଥିଲା ଆମ 5 ପୁଅ ମିଲୁର କଅଁଳିଆ ମନ। ବାବା ଆଉ ମାଆକୁ ଏକାଠି ଦେଖିବାର ଖୁସି ବହୁତ କମ୍ ମିଳୁଥିଲା ତାକୁ। ସ୍କୁଲରେ ତାକୁ ତା କୃତିତ୍ୱ ପାଇଁ କିଛି ପୁରସ୍କାର ମିଳିଲେ ମୋତେ ଫୋନ୍ କରି ସେ ଜଣାଉଥିଲା ସତ, ହେଲେ ଦୌଡ଼ି ଆସି ମୋତେ କୁଣ୍ଢେଇବାର ସୁଯୋଗ ମିଳୁନଥିଲା ତାକୁ। ସବୁ 15-20 ଦିନରେ ମୋ ଶନିବାର ରବିବାର ଦୁଇଦିନିଆ କଟକ ଗସ୍ତ ତା ପାଇଁ କେବେ ବି ଯଥେଷ୍ଟ ନଥିଲା। ସେ ସବୁବେଳେ ଅନେଇ ରହୁଥିଲା ଦୁର୍ଗାପୂଜା, ଧାନକଟା ବା ଖରାଦିନିଆ ଲମ୍ବା ଲମ୍ବା ଛୁଟି ଦିନଗୁଡ଼ାକୁ। ମୋର ଯେଉଁଦିନ କଟକରୁ କୋରାପୁଟ ଫେରିଆସିବାର ଥାଏ, ସେଦିନ ଶ୍ରୀମତୀ ତାକୁ ଟିକିଏ ଜଲ୍ଦି ଶୁଆଇ ଦିଅନ୍ତି ସନ୍ଧ୍ୟାବେଳୁ। ମୁଁ ତାକୁ ଲୁଛି, ରାତି ଟ୍ରେନ୍ରେ ଫେରିଆସେ କୋରାପୁଟ। ଭାରି ଅସହାୟ ଅସହାୟ ଲାଗେ, ଭାବେ ଯେମିତି ହେଲେ ବଦଳି ନେଇ ଚାଲି ଆସିବି କଟକ, ହେଲେ କୋରାପୁଟର କଟକକୁ ବଦଳି ନେଇ ଆସିବା ଯେ ଏତେ କଷ୍ଟ। ଏଥର ଶନିବାର ଛୁଟିରେ ଯେତେବେଳେ ଘରକୁ ଆସିଲି, ମିଲୁ କହିଲା, ବାବା ଏଥର ତମେ ସୋମବାର ଦିନ ବି ରହିବ, ମୋ ସ୍କୁଲରେ ମନ ଆକ୍ସନ୍ କମ୍ପିଟିସନ୍ ଅଛି, ତମେ ଯେମିତି ହେଲେ ସ୍କୁଲକୁ ଆସିବ,

দিখ সত ঠিক মতে দিখ মোর এ জীবন আজি শ্রীগুণ্ডিচা শাস্ত্র কহে দোলেশ্চ দোলগোবিন্দং চাপেশ্চ মধুসূদনং রথে তু বামন দৃষ্টা পুনর্জন্ম লোলফতে রথ উপরে আজি বিদ্যমান জগতর নাথ জগন্নাথ আউ এটি মু গণিকা কূলরে শৈ রহিছি এসবু তোরি ইচ্ছা ইচ্ছাময় জীবঠার জগত পর্যন্ত ঘৃণাঠার প্রেম পর্যন্ত গণঠার গণিকা পর্যন্ত সবু তোর সৃষ্টি সবুঠার তোর লীলা চালিছি মু তো ইচ্ছার দাস অথম বলরাম দাস যাউছি যাউছি মু এবে তোর রথ পাখু যাউছি।

0: আরে নয়নগড় জঙ্গল রে কোহিনুর হীরা।
1: কন বাট ভুলি এঠিকি আসিছ না জানি শুনি ভুল বাট বাছিছ?
2: আচ্ছা এটি রহিবা পাইঁ কিছু ব্যবস্থা আছে?
0: কেতে দিন রহিব
2: জানিনি।
1: জানিন তাহলে গোটে কাম কর, চল সেই পাহাড় উপরে রহিব।
2: পাহাড় উপরে?
1: হ্যাঁ, সেটি বেশি লোক না, খালি দুই জন, মু আর মো সাঙ্গ প্রতাপ।
0: আউ এবে তুমি রহিব?
2: না, মু পাহাড় উপরে রহিবিনি।
1: ঠিক আছে, পাহাড় উপরে নহলে নাই,
0: পাহাড় তলে
1: আস। আস মো গাড়িরে বস, বস বস বস
0: বস বস।
2: আচ্ছা কেতে বাট?
1: যেতে বাট কহিব
2: মানে?
1: মানে মু জনে পুয়া আউ তুমি জনে ঝিও, জুয়াড়ে কহিব জিতে বাট কহিব।
2: স্টপ হিয়ার।
1: নাই নাই নাই নাই, এ জঙ্গল র শিকারী রাণা শিকার করিব আর শিকার তাঠু খসি যাব। কোন দৌড়িব? দৌড়া দৌড়া দৌড়া দৌড়া দৌড়া। এ জঙ্গল আর পাহাড় আখ পাখরে যেতে গাঁ আছে, রাণা ফটফটিয়ার আওয়াজ শুনিলে সমস্তে তাটি পকিয়ে দেবে। যা যা যা যা যা, দৌড়ো দৌড়ো দৌড়ো দৌড়ো দৌড়ো দৌড়ো দৌড়ো, আহুরি জোরে দৌড়ো। দৌড়ো কড়ো থাকি গেল, দৌড়ো দৌড়ো দৌড়ো দৌড়ো।
2: সেভ মি।
1: চালি যাই থানি রানা সাহেব যদি বাঘ কি ভালু হয়ে থা তাহলে তো মেম সাহেব কু ছাড়ি চালি যাই থা তাঙ্ক উপরে ভরসা আছে সাহেব হলে তো উপরে তো ভরসা নাই রে এই তো ভুলি যাও ছু ডোরা তু মো পাখরে কাম করুছু আরে মরত পিলা সাহেব কাম করুছি না রে কাম করুছি আউ বেশি বক বক করনি চালি যা চালি যা এটু নহলে নহলে কোন করিবু সাহেব দেখিবু এনে যাহা দেখুছু দেখা সাহেব
3: ডমনি মা রানো খাই কুছি সাহেব মু এটি হাতের টাঙ্গিয়া ধরে ঠিয়া হইতিবা যায় তু এ মেম সাহেব পাখু আসিপারিবনি সাহেব ও রে ডোরা হোক যৌ গছরে মঞ্চা বাঁধিছু সেই গছকে কুড়াড়ি উঠাই দেলু।